0: দশম পাহা অনুতনায় দশম হাতে লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বিলাব সবস হাতরায়।